0: কাতেকুরি আব্রাহাম শিকানহকাম পারি কখনিক এশাখে করি শ্রীলো আরে তকচিস বন্তিক রিচিনিক চে শুভি হৃদিয়স চেরেচ রিগুইনক কিকিয়ারি কিচিখ রুমান হুন চিক চে আরে নিমালাহু বন্তিক চিকিবো চি আরে এই কৃচিখ্রি আরে গোয়ারে কুখিবা চে কিক রনখে লুগো চহ কাতে করি রিদিয়স আরে তকচিরি আরে শ্রাহ শুকোত চিকিগোচ রি কে এচ বনেক না রি চিনিক রিচেম শুকেশ তরি রি সুচমাহ সুয়ারি উৎসিখ পানিকাহ আরে চ্রুমাল খেপ হস্তক চেম গকেশ দগুচ মনলোক তখ চে রি দিয়স শকু বনসিখ এ শাখেরি রিওহ কচি না সি বলাহ কচুকাব রিওহ চে কাকচুকু হুম পানিবাল হাউি কাকতৌ কিপ আরে কস উৎস চাপি কিপ কাক বন চিখ রিয়াল চেউ বিম চকেচ পাবল রি রিওহ চিলা কৌ রে উচুকাব রি কুশলাবাল হুম কৌলাহ কচুকাব চে শাস নাহ ক কুবিক চুগোচ চে আপনক রে হুম পায়ু চে উচুম কাওয়াচ হাউি হে শোক উই না বেরি হেসুস রমাল তক বিসাবাল কাবুচ রিওহ রি আরে চে কামিক রি হোনালি কালাহ নিম চুচ কাহাও রে চিও চুলেউ খেরি খাচারি ও বন্তাহি ক্রি মেল কি সেদেক হেব্রেওস কাপিতুলো সিয়াতে শাহে করি ও মেল কি সেদেক রি রি রাহ উইনেল রি সালেম চুচ কাহাও রে চি নি মালাহ বন্তাহি দিয়স রি আরে চে শেলু লক চে ও কুলে শিক রি আব্রাহাম আরে তক চি সেলেহ লক আরে তক চি শেষ চকাতহিক রি হাউিনেল এরি আব্রাহাম সুতে উচিখ রি আরে এছরে ছরে সুজা রি আল কাবাল রেচ রনহেল এরি উবি হেওয়া উচলাহিল রি আহাউিনেল রেচ নি মালাহ সুকিল এচকুহে রি আরে আহাউিনেল রেচ রি সালেম এগরি কুবিখ আহাউিনেল রেচ নি মালাহ উচিল রি আরে মকতা উতাত মঙ্কতা উনান মানে কতা অহের তাকি তুমাম মঙ্কতা উমাহি বালু ইহ এ মঙ্কতা উ কিস বালু কাসলেমাল রিয়ারে খেরি খচারি কহল রি দিয়স রিয়ারে খুনালি কালাহ চুচ কাহাও চিগুলাম পে কামিক্রি নি মালাহ রে চি মেল কি সেবেক রিয়ারে চে শি আতাহ চে চি চকোহ রুমাল রি কামাম আব্রাহাম কাসিখ নাকত চেরি ইউ কহল রি লেবি রিয়ারে চেস কি কাম রি চুচ কাহাও ইসানিক রি এ আরে কো কুক্রি উ তকনিক রি পিশাব চে শাস কি কি কাম রি রি আল কাবাল চিকেচ রি সিগান তিনিমিত ওয়া বেরি কুবিহ চে কি কি কাম চিকেচ রি এ কচলাল পুনে তখ শু খে রি আরে এ লনাক উবিক পরি উ কি নাক রি আব্রাহাম কতে করি রি খুন চে শাস মানকো তাগুই পরি রি খালিল রি আরে শি আতখ চরে চি আল কাবাল চে রে চি আব্রাহাম কতে করি সুতরনবেহ রি হুন চে কতরি চেনে ক্রুক কতে করি কাসি হুই চেরি চুতিন কুকম রিতে উচিবল পোকা প্রিনিম কতে করি গোরাল রি রি আছি খাব চে রেচ কমিকাল কয়া তখ চিকে চি আল কাবাল কতে গুত চিলারি হুন রি চে কি খিক বশিক চেরিখ চে কাসি কসলিক শকু খে রি লেবি রি আরে চে কুকম রি আল কাবাল রি আরে সু তখো পরি উই নকিল রি আব্রাহাম রুমার রে চেরি আরে কচি পরি উকি নাক রি উমাম আরে তকচিরি মেল কি সেদেক শেল উবি চে ও কলু শিক রি আরে শাখে করে ওয়ে তারি চাকাত উবান তাখিক পরি ও কোউনেম রি উচুচ কাখা উইসানিক রি লেবি কোউির রুমাল চে পুবি রি আরে ও কি সাম্বি বিশাব চে শিয়া চকেচ রি সিগান তিনিমিত খাস কুচে চে রাখা উশিক চে কপেচ না হুন চিক চুচ কাখাও খেরি খচারি উচলা খিল রি মেল কি সেদেক এমন খেরিতা খে খাস রি উচলা খিল রি আরম রুমাল রেচ চে শাস সারে তক চি শকেশ তক রি চুচ কাহাও ইসানিক রাখা উশি কুই শকেশ তক রি পিশাব রুমাল রেচ রি আরে চে কবিশ ওয়েরি পুই রি আরে রেচ খুন চিক খুকাত এচ রেচ ওয়ে খুন কাতরি মঙ্কোতা খুন গুই নক পতন হিক পরি তাবল তকব কতে করি চি কালাহ এ তাম তালিক চেরি আখা উশেল রেচ ইউ খুকাত রি খুদা এ পুয়েরি হুকাত্রি রি মোইসেস মকোতা হুম চিখ সুবিখ পুয়ে আরে তক চিক চাও পুয়েরি চুচ কাহা উইসানিক রুমাল কোয়া কাস উত্রি লিক চিনারে কাকাবনো ওয়ে কহুন চিক চুচ কাহাও কপেতে কে খেরি খচারি মেল কি সেদেক এ খেরি উনে তখ মান চুচ কাহাও তখ রুমাল হুম পিশা প্রেচ বাকিদাল শানে রুমাল রি উচুকাব হুন হুনালে কালাহ কাসলেমাল কাস রুমাল নকুত চেবিং ওয়ে চিখ পুয়েরি
1: রি আত আত খুনালে কালাক চুচ কাহাও রেচ রি ও চুলে কাস খেরি খাচা রি উচলাখিল রি মেল কি সেদেক
0: রুকুয়ারি Shupatach rina bepishab, Romal rech mankota uchogab, eman utztach. Romal rech cheri pishab, mankota junjasu wech shubano, chetz akatalahutzil. Romal rech cheri pishab, shahuno kibal kech pahun utzalah kyebal china. Romal we yabal ri, kohkebro pri Dios. Katekuri wari, shasruku ye ikritzig, rienik achchik, sheushik echuch kahau. Eman kota tzich shiachkich. Katekuri riare, chuchkahau, romal reche riare, shuyari tzich chrich, eshubich chech.
1: Riahaushel, shuyari utzich chawich, riare mankukesh tawa weri, riat, at hunalikalach chuchkahau, rech riwachuleu.
0: Shahekuri ri Jesus, rechuchukab hun utsalach chapalkab china, katekuri rienikachik echuchkahawib, sibalaheki. Romar reche areri kamikal kabanou chikech, cheman loktach ke kanach pa hunalik kasleman. Kateko triare, kohun hunalik alach chuch kahawisanik ruk, cheman kakashtachtawi. Romal kowawere kakilo, cheriare kakuinik kuyari hunalik alach kolotahem chikech rihachin tak che romal yare, kiopan rukri dios. Romar reche kaslik, pa hunalik karech kichau rukri dios, rech tokovisibal kiwach. Jeriu bantajik rini malach chuchkahau cherahawishik chakachriuch. Dios lahu bantajik, sukil, chachoch, tasatalika panoch chikachri ahmakip, ni malach pakwan chinachu wachrikach. Man rahawishik tacherech cheranohel ich, kuchihun tabal tokop, hachari anim tak chuchkahawip. Cherahawishik chikach, nabe, romal rikimak eare, epariukap, romal rikimak risiwan tinemit. Egueri shas pahunalik shbantak rumal, are takchi shuchikhrib. Repishab kiushisak enimak tak chuchkahawib. Eri eare, ehahun takachihab cheri etukar. Kategori, riutzik che shiaubishik chugochi aganok repishab, tzakatalahu bantakik kuban chere chi kohol shel, chubekik chubesak. Hebreos capítulo 8. Rini malach huku shritzich che katakemu loku bishik, are wari, cheri uch, kohu ni malach kachuch kahau. Riare tu yalik pari rikiakab riu tem rini malach chikach. Riare achpata ninel cherechi tiosh lach kolibal, echerechi kastzicha lach panibal, chiare riachau shel shiakowik, eman junta winak shiakowik. Rumal rech, cheronohel nim chuch kahau, shokisashik arech kuchi echrich isipanik, Eri tak tabal toob, shakoheri rahawshik cheriare, kohun hasu wech kuchiech. Wetari Jesus kochu wech riuleu, riare manchuch kahautari, romar reche kochi hohun, chekik chiech rije taksipanik, heri hachakuta ripishab. Rie areri, kikipatanich ri wechbal, eri umoh rihastak, reche chikach. Heri hachashu bihri dios chechri Moises, Ari takchi shumahihu yakik ripanibal.
1: Chawilampe echapana ronohel, jeri hacha rishkut chawach puwiri huyup.
0: Katekut kamikri, ri Cristo kohun nimalahupatan, romare che chawel puwi hun utsalach chapbalkab china. Ewe chapbalkabri, wokotahinak puwi utsalach tak chinik china. Wetarina be chapbalkab, mankota uyab, manrahawshik tahun nukab chapbalkabri. Riare, kuchahun tzich ekubich chkech.
1: Kpena huhun takich kchari ahawshel. Riin kugri rachoch ri Israel, eri rachoch ri Judá. Kimpan china hun kak chapbalkab. Mahun chapbalkabtak heri hachari ishpan kukri kitat. Pari hun ich cheri im she inchap che kikab e shinkam kibe arech ki elolok pari Egipto. Rumal rech, cheri eare, manshekanah takampa we chapbal no kabri, shokoheri in, she inyaka nok tchari ahawshel. We chapbal kabri, kimpanari kuk rirachoch ri Israel. Chuwach chi apanok we hetak ikri, tchari ahawshel. Kinkoh nari, ritak nupishab, pari kichomanik. Kintik nari, pari kanima, e inri ri inki Dios. Eri eare, Eare inuswanti nimitri. Patak wet ihri, man rahawshik tari che huwinak kukut wet ihri, chkiwach ri euwinak. On chuwach ri rachalal e kubih. chachop o uwach ri ahawshel. Rumar rech che konohel ri kichop nuwach. Shask apari chutin ubik e kopana ruk ri inabe alchkech. Rumar rech, cheri inkin sach na uwach ri riketelal. Eman kinatak tachiri rikimak.
0: Are takchi kubik, kakchap balqab, shukal hisak nakot che el rinabe. Katekuri rik el irin mutztak, Shas kasachitahna uchri. Hebreos capítulo 9. Rina becha balkap, shokhek ori ukihalashik, ekohun ukolibal banom gural chuachuleu. Romar reches sukmashik hun panibal chirik rina be panibal, echupangwe kolibal ri, kori chakbal erimesha. Echuachri mesha, kori heta kashlangwa, we kolibal ri riubi, Dios la hubantajik. Kategori, chirich yuka payu, kohum panibal, chiubi, ritios la hubantajik, chigishol, rietios la tak kibantajik. Chilak owiri kolibal rechi utra tak konobal, rikolibal rechi kanpuak, eritem rechi chapalkap, chek ronohil, chokotalikuwi, chech kanpuak. Echuwech kohum kanpuakalak kebal, chekori mana chupam. Yuchimiri Aaron, Cheshtushnik, Erihetak Mesha, Rechi Chapbalkab. Kategori, Pugui Ekori Angelib, Che Rech Kihil, Che Ruk Rikimuch Kikchukui, Rihamarisibal. Kategori Kamikri, Manareta Chuchalushikwa Ronohelweri, Ronohel Hawau Bononweri, Ria Chuchkahawib, Kiok Ronohel Ichparinabe Panibal, Arech Kikban Rikichak Kipatan, Rech Kihlanik. Katekut, pariuka panibal, shuwiri nim chuchkahau kokik, esha humul parihun hunab kokruk rikikel, cherech sachibal umak riare, erikimak risiwantinimit. Rukweri, ritios lahuslab shell, kukutu cheri uberi tios lah kolbal, manhekal tah, aretachi kona rinabe panibal. Kwaweri, hungwachibal, rech takwe ihri, rikuhirtah wikamikri. Romal rech patakwe ich kamikri, kakyana hojuntak sipanik, e hojuntak tabaltoko, che man kakawintak kusukumak, parech wiri are, che ktsukun chechri Dios. Egueri shakpishap rechi bakilal, che kuchap wiri wa, riukya, riatinem ernohelweri, rahawshikwa kakiswari, chikapari ukihe hunkak chek. Kategori de Cristo, Shokisashik ni malak chuchkahau rech utzla takkastak, chek pena chuek kabih, weri rumal hun ni malak e utzla panibal, che manukab tawinak shbanuik, e mankot rech we wachu leuch rech, shok shas pahomul paritios lak kolibal, manruk teki kikel, rialak takkisik, onruku kikel, riemam takwakash, shane shokik rukriu kikel, Echerish kowinik shulok chkech hun hunalika lak kolatahem. Shako heri, weriki kikel ri ekisik, ereki kikel ri emam takwakash, echokohe liki chahil ye kol takwakash, chekatukishik pakigiri ahmakib, kuyari chach obelil, chech riki bakil, nimalak chach obelil chinari, kuyari ukikel ri Kristo, cherumal ri hunalika lak ushlabshel. Shuchihrib rugri ni malahu chachobelil, chumuchri Dios. Riare, kusakrisahnare, rikachombal. Kuchupna wuwachri, rikaminak takachak. Arechri ukuk ihlan na chech rikaslik Dios. Rumal kuwaweri, riare, arech awel puwi hunkak chobalkap. Shperio kamikal, arech kulok takri makah, rech takri nabe chobalkap. Echachin tak esikatalik. Kikik amori hunalika lahechpal, che bim chikech. Rumal rech, che hawi kowi hunguh ri shubih kanok, riwinaksh kamik, rahawshik che kalahenik riukamikal, rishbano kanok wewuhri. Riwuh che shubih kanok riwinaksh kamik, shuwi kachukunik, e shuwi uts aretakchish kamik rishbano rech. Man kachukuntah, e man koto patan, Are takchik as na rishbanuwek. Shahekori, rina becha balkab, shtiketah riu mahibal, shasru kikel. Are takchish bitah rumal ri Moises, runohel tak riu pishbanik, ripishab chikech ni malakh konohel shukamukok rikikikel riekak takman wakesh erikikikel riekisik rukri khoron rihun yaqrinaq rismal chikh erihun khipibal shuchikikh riwukhchech shuchikikikh ribdiare e shuchikikikh konohel riwinaq kategori kubikh
1: Arewari kikel rechi chapal up che areri dios shkohou chiwech.
0: Shokohe, shuchikikehri panibal, eronheli hastak cheko kisash pari ehlanik. Heri hachaku bihri pishap, ronohel kachoch obeshek, rukri kikel, ewe mankota kikel, mankota utsilri. Rumal kuwaweri, nabe ut cheri hastak uchibal, re hastak kerikatak chikah, kachoch obeshek hachawari. Epaukab utche kachochobeshik rikirikitah hui chikah kateko truk hun usalak tabal takob china chuwechri tabal tak takob che rechwe wachulew Rumal rech nakuri rikristo manshok tapo hun tioshlak kolibal che wakab winak shbonwik hun kolibal che shaw wachbal rikas tioshlak kolbal shane shokik chi parikah arech kamikri riare kakohi chuwechri dios Rech taqabisabal qawichi ukh. Imanshata kuchi khrib, kita qumun khachaku ban rinim chuch qahaw, che kokron khil khuna paritiyosh lakh kolibal, eru kikel che man kikel tariyare. Wetakheri, che rakhaw shik nakuri, che kita qumun kurriq kash, che qas pari umakhi baluloq ri wachulew. Katekuri, kamikri, si shapu khumul shu ahlan hisaq ri ukhil pari ukis balil, Arech kuchupuguch si makah, are takchi si are are kokik tabal to'o. Kheri khachari ki banik riwinak, che sha humul ki kamik, kategori kiok chuguch si qatbal tzik. Shokuhe, khenak uri ri kristo, ri are shu khachrib, che sha po humul, arech kuchupuguch ki mak e ki si wan taktinumit. Kategori, pau kamul, kukut si naribri, Are takchi mankota chi rech chech ri makah. Chikiwachi hachin tak ke yeem, arech kuya rikolotahem chikech. Hebreos capítulo 10 Paripishab, che shukwik olek ri umuh rimebil chek pena, man kriktah tari, pariare rikriktah cho ikhsak. Ripishab, mankota humul ri, kakowinik kuban ut chikech ri kiakib rukri dios. Rugnik ahtak tabal takob, chek chish ronohel takhunab. Wetakheri, namanshkikistaku chishikri, rihetak tabal takob. Rumal re cheri e patanihel chechwe ikhranikri. Riare shase usra takwinak chik, chipa ronohel ik. E chiketam pakechwi, che mankota chihun makah. Mankheri takot, rug takri tabal takob, chek chishik chipa ronohel khunab. Kanatisashik rihetak makah. Romal rech che rikikikel rie mam takwakash, rikikikel rie kisik, manka kowin tari kuchup wach rije takmakah. Romal kuri, are takchi ri kristo kok pawe wuchulew ri kubih.
1: Riat manshawah tahun tabal tokob, manshawah tahun sipanik. Katekut riat chaban hunu bakilal. Manshak amowah tari jetak holocaustos, rijetak tabal tokob rech chupubalu wach rijetak makah. Kategori riin shimbih. He riin impetinak. Rumal rech bim panuwi in paribuh. Arech ki manari in dios ri arayibal.
0: Nabe kubih.
1: Rijetak tabal tokob, rijetak sipanik, rijetak holocaustos. Rijetak tabal tokob che kuchupu wach takrimakah. Manshak amowaktah.
0: Kategori ronohel wari, shchi ishik khari khachaku bihri bishab. Kategori kutsakatisak chiwukok.
1: He, riin, impetinak chiwubanik ri arayibal.
0: Riare, kuchupuguch ri nabe ucholahil. Arech kuyao, kukok ri ukab ucholahil. Kategori romal wehun rayibal ri, riuk uktioshir sam. Romal che chisha pahumul, Riu bakil ri Jesucristo, shokik tabal tokob. Kastsik nakot, ronohel chuchkahaw, takal ronohel takik che uchishik ri jetak tabal tokob. Egwari mankota humul ri kakuinik kuchupuguch ri jetak makah. Kategori, riare, shuchik shahunchi tabal tokob. rechuk baluwech ri jetak makaj kategori shtuyi perikiaqap ri Dios erayem chikatenari ekulel kiokisashik etem chusherakan lukshahun chisipanek riare chikechi etiosh altakwinak chifahunalek shuban tzakat eutz chikech ritiosh lahushlabishel kubih chakastzih wari aretakchi kubih
2: arewa wechapalqap chikimbana wakuk ri area kimban wach wach chiaqanok rinik aqtaq ikhkanok kcharia khawshel riin kinkohna wa ri khetaq nupisha parikanima ekin tiqna wa parikichomabal emankna taqta chiri chuech rikimak riketselal
0: kategori aretaq chi chupatakhinaq chi wach ri makah mankota chi khun tabal taqobri kabanik rechu chupiku wach ri makah shahekori e achalishik riuq kori qachuqab arech kohok pari tiosh lak kolibal rumal riukikel ri Jesus rumal rech rikak ek asalik lak beche shuhaq ri are chakawuch gweri kabantakik rumal ri payu eri payu are riu baqil kategori kohun chuch kahawa hoinel kamal be pari richoch ri Dios chukit ba kasruk ronohel kanima ruk tzakata lak kakohonik ruk hunchah choh lak kanima chuwich ronohel itzel chomanik Eruk hun chachoh baqilal, chayih chachom ruk tzin tzoh laha. Utsuk olikba chakabanari yeyebal, rumar rech riare, chayshuyari utzih, shasman kukesh tariri utzih, chuchok ba il chibil taqib, arech chi uch utz parilogogebal kush, uch utz paritak kachak. Miyaba kanok rimulin ib, kachak amaninak chakeche chokungwinak, shane chiyaba yi chukab chibil taqibib, Egwerichi ni marisaj chinao banik, aretakchi ki wiloche nakakchik o wiri ik chekepetik. Roman rech wari uch, shaspa kanimak ki yulok u banik rimakak. Aretakchi kak omomchik risakalakzik. Mangkota hunchi tabal tokobri, cheku chupu wach ri hetak makak. Riare chekewa kubunori, shuwi kochiri chugwach hunshibi balakhasugwach, chugwach katokzik, echu wach ri shibe bal royogual riqaq che sha saninaq ri kiutihe hubik rei tzel taqwinaq lako huinaq ko pachchiq ri upishab ri Moises utri chek kamasishik weko keb ono shib winaq che kikia ubishik ri upachchinik laman gicho maqta che ni malak kash chinari chu wach wari ri taqal chiri khun che ku takalek wach yu kohol ri Dios eche man karil tari utsala hukik el Rechi chapalqap rikuban tiosh lak chere chare Eshu heche kubih ritzel chere chi tiosh lak sipanik Riuh ketamu goch riare che shubih
1: In rahaw riyabal utoh balil ukashil Riin shaskintoh nari ritakalik
0: Shokuhe
1: Riahawshel kuban nari rikatoh tzih pakiwi ri ewinak
0: Ni malak kisbalku share takchi khun winak kakak pariukab rik aslik dios Roman Rikash, chenatak bachi wach rinabe taqih, are taqchi kochi risaqil iwuk, riish khun ni malak kash shkohi iwuk, kohun taqmul, ish kochi wach yaqonik, echi wach ikash chiki wach winaq, kohun taqmul chik, shiku yu eishiya iwach kuk rikikban kash chikech. Roman Rech cheri ish, shina o eishiban iwach rech riki kash kolil riek opache, riish ruki kotemal shish kohik, Are taqchish toqish ri khastaq iwech. Rumal rech cheri ish iwetam chek ohu ni malak iqinomal che wach ronohel wari. Ejun iqinomal che shasko kolek. Misach bakamikri riku balik ush ri chugab. Waak ohu nim esu kalak utoh balil. Ri ish rakhawshik kohi ikochonek parikash arech qaskiban rikrak ri Dios. Eshahek uri ri ish kichakri ri uchienik riare. Rumal re che sha khubiq chik, qas sha nitz ala khubiq chik. Riare chik pena, shas ka pena ri e shas chanim rik petik. Kategori ri suk ala khnuinaq, kuk aslemal ri pari ukohonik, ewe kanimahik. Rigush labal, mankeki kotari ruk riare. Kategori ri uch manku khanimah tawa, man uchresh tari sachbalib, ri uch uchwinaq, che kori ri kakohonik, aresh kakol ri gush labal. Hebreos capítulo 11 Rikohonik areu hikibalil riqiyebal Are are rikam be jabalil chech ri hastaq cheman kili taqta wach. Romal ri are si balak shela bakhishik ri aqatit qamam. Romal ri qakohonik ri uq qaqachabo cheri nimalak huwachuleu shbantakhik ri uqonutsik ri dios. Ehek uri ri hastaq chek qil wach uq shelu loq ruk ri man qil ta wach. Romal ri qakohonik ri abel shuya chrech ri dios hun tabal toqo chere nimalak hubanik china chuwach ri rech ri kain. El romal kuwaweri Riare sukil kuchushik romal ri Dios. Are takchi ut shile takhri usipanik. Ejerina kot romal weri. Une takchi riare kaminakchik. Riu kohonik shas kichaguna puwi. Romal riu kohonik. Rianok shkamubik shahekuri. Manshil tari kamikal. Manshe getakhtak. Romal reche shkamubik romal ri Dios. Romal rech chechushe takhri u kamikubik. Ritzipatalik kuyao bishik puwiriare. Che ut shubanchu wachri Dios. Kategori are takchi mankotari kakohonik, shas manloktari utskohril wiri Dios. Romal reche hachin kakibrukri Dios, rahaushikri kakohonik chek ori Dios. Echeri Dios, kuyanari riutsil chikechi ketsukun cherechi are. Romal riu kohonik rinoe, shretamach romal ri Dios rihastaku wache mahaki letahik, ruhun kohonik alakshibrikil chuwachi Dios, shubon hun hokup. Arechki ukolri ewinak, eah pahak olibal. Romal ri ukohonik shubon katok tzik puwi ue wachuleu. Eriare shu shokech banel chechri sukil, chekri khtak romal ri ukohonik. Romal ri ukohonik, ri Abraham animanik cherechri Dios, aretakchi kutakubik, arechkubek ahunuleu, cheki yatakna cherechpa echbanik. Kategori, shelubik, shbek, eman retam takhawi kbewi. Romal ri ukohonik, shbinkatik pariuleu chesh bish cherech. E pariuleu ri, hun kashlang winak riare. Riarek heki patak panibal. Shokuhe heri shuban ri Isaak eri Jacob. Riare, che shokuhe ech banelab cherech richinik. Ri Abraham kriyeh reni malak tinimit che tzakatalik, kas chushe olok. Eche are ri Dios ach tzakal rech. Romal ri ukohonik, ri Sara shokuhe Shkowinik shalkualanik, shiare takchi, manuhunab tachik. Romare cheriare, shuchomach che mankukash tariri utzik, rishchin wari cherech. Romal kowa wari, chisharuk hungwinak che nakachik kowi cherech rikamikal, shialash wie eki rihalil, sibalachik e hachari chemil pakach, emaloktak ke halashik, hachari sanyab chuchiri palow. Ri eare, shekampariki kohonik, Eshaz manshkil tawiri ubim kanok richinik. Shugui nokshki yao panok hun rutsilu wach. Kategori shkibig, cheshase kashlangui, eshae binel, shae kounel, chowe wuchuleu. Riheriki kibig, utsukutik ikibano, che tahine benakche utsukushik hun kuleu. Wetare she choman puwiri hunuleu, cheshki yakanok, she kowinik nakuri, wetashe tsalik pawiuleuri. Kategori eare, ki em chinahun utsalahuleu parikaj. Romal kuri, ri Dios mankikishta chikech riare, are takchi kubir che are are, ki Dios. Romal reche usukumam chikech hun nimalach tinimit. Romal yukohonik, ri Abraham shkahmeshik parikaj, eshuchir ri Isaak, ri shugui ukohol. Riare, che shukam richinik, che shas puwiriare bimchech.
1: Rumar ri Isaak, ri at kohi awi halil.
0: Kuchomach, che nimalach kowinnel ri Dios, che ki walahisah nari, ri ekamay nakit. Romal kuwaweri, shiatak chinari ukohol Isaak cherech, eriare, shokik hun wachibal. Romal ri ukohonik ri Isaak, shuyari te uchibal cherech ri Jacob. Echirech ri Esau, echasarek ri lapanok ri utztak hunab, chek penari. Romal ri ukohonik, ri Jacob are takchi kamikal chikubano, shi uteuchih konohel ri ukohol ri Jose, shurukubarib, e shukoyobari ukholom chori uchimi. Romal ri ukohonik ri Jose, are takchi nakachik owiri ukisbalil, shu natisah ri kakashebal ri aralkual ri Israel, eshtakan kampuwiri takubak. Romal ri ukohonik, ri Moises are takchi hunalach noch, ri are shawishiko shibik, Kumal ri unanutat, Romarriches kiloche hun utzalachnoch, eriare, manchkishbih takib chuwachi wuhri ahawinel. Aritachchi zakatu inakchikri Moises, Romalio kohonik, shupachchi wekbish cherech, cheriare, ral hunumi alri faraon, areut chuwache koparikash, kukri winakri dios, chuwache kuk aslemah pakeboshibkir, riu helal rimakah. Shuchomah, Charenni malach inomalri, ritzelu yoqiksh ban ri Cristo chuwachu inomalri Egipto, romare cheriare, areu ya oma panok riu wooch, cherrih riu tohobalil kiatahna cherech. Romal riu kohonik, shuyakan ri Egipto, eman shushibih tarib cherech ri royogual ri ahawinel. Riare, kosh takik, kaskhariche kril ri hastak wooch, chemalogtah kakilo. Romal riu kohonik riare, Shokowisahri Pascua, Eshuchikihri Kikel, Arechi Kamisanel, Mankiuchaptari Euna Beal Israel. Romaliki Kohonik, Shekashpari Kiakpolou, Hehas Chakihilahuleu. Katekuri, Ri Ea Egipto, Aretachish Kachche Shuhehri Kikibano, Shubikobi Ripolou. Romaliki Kohonik Rihetak Utapiari Heriko, Sakobik, Aretachiri Are. וקוק איחשיק סוטים קיח. רומל ריו כוחוניק ריישוק רחב, צ'קש נים צ'וטין, משקם תקוק רימנקי כוחונתך, רומל רצ'ה פחה מריל, שאוקולח ריונק, צ'שקי אצלינוק. קטקות, חסצ'ין נקים ביח, רומל רצ'ה מנחמל טווה, ותקינגוח כאונה קים ביח שינה פוגוי רי חדאון, רי ברק, רי סמסום, רי חפטה, רי דוד, Ri Samuel, eri ashalu tzichri Dios. Wa we areri, romal ri kikohonik, shki kasach taka hawibal, shki ban ri katoch tzich, shki kam takri chinik, shki tzapich kichiri ekoch. Shki kasach ri uchukab, ri kiakbal taka, shi animach chugwech ri upuchi takri chich rech choch. Kosi balach kichukab, mana yagwab tachik, kosi balach ukowir ri kanima pari choch. Eski pachchir kiwach ri akashlan takachuhab. Ehuhuni shokib, shkastak kiwach ri eki kamanyakib. Ehun chikech ri ekaminakib, shban ni malachtak kash chikech pariki bakil. Manshkachtak shetsakupitahik, romar rechik kachun utsalach kastahibal wachach china. Enikachchik, shkichihoche ketsabash kiwach, eriki rapushik. Shokoheri kihetishik rukrichich, eche shokisash pache. Shekiak chiabach, shekopishik, shekamisashik ruk takuchich choch, ri eare, ebinelski bano, e chokatalik ruk utsumal chich, on ruk utsumal kisik, ri eare, mankota hun hastak kech, ri eare, e kopari kash kumar nikachik, sibalach kaban kash chikech, e ke yorek, kumar ri etel takwinak. Wewinakri, mane ustachuach wewuchuleu. Shebe patak tzinalikuleu, patak huyuk, patak ripek, patak riabach. Konohel ri eare, kaneba, kohun utzalak tzich kabish pakiwi, romal ri kikohonik, ri eare, manshkirikta ri chim kanok. Ri dios, shasu choman chiulok, hun utzalak hasu wat chakech ri uch. Are chri eare, man kiopantak we man uch ko uch kuk. Hebreos capítulo 12. Romal guri, riuhe ko chakwuche ki e utsala takwinak. Shahe kuri, rahawishik cheri uch kakyakubi ronohele kane ri makah. Cheku sutih kihri uch. Arich kasru kachukab, kakakohanim pari kabe, yare kas chakilari unimal kakohonik. Riare che areu mahibal, e areu kisbalil rakakohonik. Riare, che man kakanaktakan pari uki kotemal. Shani are shuchih hun ribal. Man shushek tabarib chuwachi etzalal. E kamikri kopri rikyakabri utemri dios. Chis choman bachre shiare. Che shuchih wikashri. Chifakyakabri ahmakib. Are chish mankis sakta romal reche mankota uchukabri ushlabal. Reish pariukohiki chukab. Chuwachi makah. Mangi kochom tak kishopan chikapari kikel. Lamanish kanihinak takan pari itzich. Cherechi chukab kabish chiwech, kheri khasi shalkwal shalab.
1: Nukohol, mawetelah wachri yahanik rechri ahawshel. Muban kebako sharetakchi katu yaho. Rumal rech, cheri hunche log chuwachri ahawshel, shas kiahui rumal riare. Kategori kuk ahisaki wach konohel ri eralqualche log chuwach.
0: Kirkash rech utsil chiwach. Heri hechai shalqual shelab kuban ri dios chiwach. Hachin hunalqual shel kolek. Cheriutat mankuk ahisahta wach, we mankuk ahisahta iwach, heri hachakuban chikech konohel, reish, shai shalqual ri, rukchi hunishok, emani shalqual tari, pariukulanem. Kategori riuk, ekonari katat rishayori kabakilal, e cheri kikikahisahka wach, kategori riuk, kekanimah. Lamankuk nimanta kuri, Chechi tatshel che rahauri e ushlabal. Che are ni malachchuwach wari. Are chri uch kakokhiri kakaslemal. Kategori ri akatat, shki kakhisah kawuch. Kheri khachari usakil pari kichombal e are. E shakrech ke oshib hunab. Kategori are kuban wari chkech arech kakokhiri tiyosh lakuban takhil kuk. Qastzik nakot. Are takchik yahun. Mankotari rikikotemal kuk, shanekoh bison re. Katekot pahunk ikchik, kuyari ri utsalak sukil chikech, rikik chakuhu beal wari. Rumal kuwa wari, chiwali sahbari rap, che kaminak, iri chek, che mankota uchugab. Echi sukumah ba rikash takbe, cherechi wakan. Arech mankasash tri choko. Shane are utsri, che kakunatahik riare. Chitsukuk bari hamaril eri tioshlak kaslemal kuk konohel. Wekohun mankota weriruk, mankrilta wachri ahawshel. Kaschishok bail cherilik, arech mankota hun winak che matakori usipanik ridiosluk. Chiwilaba, arech mankota hun kala hurabche, katushnikulok e kubana kaschiwech, ermal yare kubana itzel ronohel rigor. Kaschiwilaba, Arech mankota hun itzel winak, che kuban ri itzel tak hasuwach. Heri hachari esau, che sharu mal hun rikil, shu harri pishbanik takal chirih riare, ramare che nabeal kohol shel riare. Iwetam chik, hasri aninak shuban chik are takchi shrach, che karech beh chik rite uchibal. Kategori, shpakchi shubik, e manuskuin tacheu kashik richomanik, punetach chiruk roech, shrach wetashkowinek. Reish, manshishqib taruk hunkhasu wach che kiletahu wach, che gaq, che ekumal, che nimalach ekum, nimalach kakik, che roqobal ri trompeta, roqobal taqtsik, kategori, rishetto wari, shkitsanoh, arech menkech abesh tachi humul ruk wari. Rumal reche mankekowintach kichik wepishabri.
1: Rihunche kuchapna rihuyub, Punetah hunawah, shas chikaka bari abachrih.
0: Rukri ni malachtakash chesh kilo, ri Moises shubih.
3: Riin si balach kin shibihwi, etahin kin birbitik.
0: Kateko triish, shishkib rukri uhuyobal risiyong, pari utinimitri kaslik dios. Rukri u Jerusalem rikah. Ekukri si balach e angelib, bahun ni makihalach mulin ib. Kukri winakche nabeal. Echek ori kibi parikaj, rukri hunchi dios, katobaltzik cherechon helu wachuleu, kukri kushlabal ri esuk takwinak, ri eare, che e utsalak pariukis balil, e rukri Jesus, ri are, che asheltzik che chrikak chap balkab, ruk hun kikel che kuyari sukil, e che are utshina chuwachi ukikel ri abel, kas chigwilai wip, Are che ish mi pakchiek ri utsik riare. Rumal rech, cheri hachin takshki pakchiek ri utsik ri hunche shuyau bishik, hohun tak bishab pari uchuleu, manche kowin takshe animach chuwach rikash. Are ne ni malach mankuch kowin tari, riuch kuch animachik, weka kapakchiek uwach riare, che kas parikach kuchuch abecholok. Oher kanok, riuch abalare, shusilobisach ri wachuleu. Kategori kamikri, kubiyah wetzik chakechri.
1: Chipahumulchik riin, kinsolubisak china mashuwi tawe uwachulew, shane shokohe rikah.
0: Pahumulchikri, ریکو بیخ وی تیخری چه ری خستق وچ چه کو سیلو بیساخنا وچ ریاره شاسک کشتخنا وچ ری رمال ری چه وی خستق وچ ری شابنوم ایک کشتخک اریچ اریک کنخک ری خستق چه شاس منک کشتخت وی شاخه کوری وری اوخش قاک اما واخو نخوی بل چه منک کشتخت وچ رخو شیک ایوس نکوری ری چه قسقه کل ویسی پنک ری ایروک ویسی پنک ری چه قیابا چرچ ری دیوس هون قیخلانک چه اوت شو وچ ریاره روک هون کوخونی کلخ کسل مال ایروک شبریکیل رومال ری چه ری قدیوس ریاره هون قاق چه رنو خیل کوک احتیسا خو بیک Hebreos capítulo 13 Chishkanah ba palogok e balikush chibiliwi Masach ba chigweche si balach utzwe hongwinak Karokshanihrib choha ekikulach uch Rumal nak utweri Ehohun shekikulach e angelib E manishketa mahtach Chanatah ba chigwech ri ekopache Chibna ba che Ishkokuk eare pariche Chanatah chigwech ri hetak kashk banchikech Romal reche shogojere ish kohun ibakil. Nim chigwila guiri kulanem, erich atrech kulanem. Chibanaba che shas mankohun hasu wachitzel chugach. Romal reche ri dios, kuban nari atochzig pui ronojeri tzel kaslemal, e puiri mak ruk achi shok. Utsripuak, katekot miloko ehuach. Chishkikot baruk ri hastak che ko ibuk. Romare cheri Dios ubim.
1: Riin mangkatinya takanok e mangkatin wanaba takanok.
0: Syahek uri riuh kuh kowinik kakabih ruk kacukab.
2: Ri akhawshel are are ri kakolonel. Riin mangkota kinship ikhwi. Khask kowinik ri kuban hungwinak chwech.
0: Misach bachi wech ri akamal takibe. Ri e are cheshki bano are chi ishi tari utzikh ri Dios. Qas chigwila bari ki kaslemal, pariyo kis balil, are chi ish kukohiri kohonik, khiri khachari ki kohonik ri eare, ri Jesus Cristo, ri are oher, ri are kamikri, e shokohe chubekik chubesak. Michal bari be rumal khuhun kashlan taktsik, rumal re che are ut sheri anima, ko uchokab parisipanik, e manareta utsri, che katikhi khe takwa, Cema kota uts juban ciket si setihuik. Riuh kohung katbal takob, cehawi ri eah patanihel paripanibal, manyatal te ciket arej kewari eare cila. Ri eawah, ceri kikikel ku kamubiri nim cuchkahau paritios lah kolibal, arej kuban ritabal takob, arej kucupu wajri makah. Riki bakil, mangka katisesta pariek awir winak. Rumal ku waweri, Shokoheri Jesus, are chi are, ki utioshir sahri winak rukri ukikel, riare shuk ashech rikash, mamparintinimittah, shane shuk ashech rikash chiri hapan ritinimit. Shahek uwa, arech, uhko uhruk riare, chuhel baulok paritinimit, chakekah baulok, rirretsalashik uwa chare, romar recheri uh, mokota hun hunalikalah katinimit waral pawe wachuleu. Shane tahin ka katsukuk rihun che ka pena chuak kabih. Chirumal bari are, ranohel takih chakiyaba che chri dios, hun tabal takob, rech ka ahahenik utsalah taktsih. Wawari, are wari wach, che ke che he takchi ah, che ki ihlah yubi. Kategori, chanatah bachi wach, che rahawishik ri he taksipanik che ke chri ea chalashik. Chiyaba hun puak che ke chkonohel, Wawari hun utsalah tabal takob chuwach ri Dios. Chinimah ba kitzik ri einimal, e chika mao kap ri keaklen. Riare e achchichnelab chrechi uishlabal. Kheri khacha katanari chkech biwiri ish pariki katoqtsik. Che einimah ba arech kishkichahik ruk ri kikotemal, e manruk tak isbal kush. Wetakhiri mankota hun utsri kuka mao loq chiwach ri ish. Chishchaw ba paqwiri uch rukri Dios, romale cheri uch, qas qaxikbam che utsri uchomanik riqanima, e kakak che uts kakabano pa ronohel khas uwach. Chiruk ronohel guanima kintachi wach, qas chibana ba wari, arech man nakhta chik kowicheri in kinsalishu biwuk. Kategori ri Dios rechi utzil, riare, jaresh banawik cheshas chikishol ri kaminakib, ri kaha ushel Jesus, chenimah yuk chikech richich, romal yukikel rechi honalik lachchak balkab, kuyata bachiwech ronohel utzil, arech kaski bonori karahare, eriare, kubangwa pari uch, ri utchuwachare, chi romal ri Jesus Cristo, chechrechare, ri ehil, chubekich, chubesak, amen. Kintaba chiwecha chalishik, kas chibanaba wetzihri, cherech chuab, shane shahubik kinzibach chiwech. Chiwetamachba, cheri kachalal Timoteo, riare shakbishulok, wearenak peulok, kimbeu biri ruk riare, arech kishinwila ish. Chiyahun rutsil kiwech konohel riakamal takibe, shokohe chikech yetios ratakwinak, konohel ri eahitalia, Kikiyapan hunrutzili wach. Chokohita ba iguk iwonohel, rinimalach sipanik.
1: Riwuk ri Santiago. Santiago capítulo 1. Ri Santiago ahpataninel chechri Dios e chechri ahaushel Jesús Cristo. Kuya hunrutzil kiwach ri ekablahu hukat che kiha kip chinahui. Sib alach chishki kotba ish achalishik, aretak chiri ish ki rik ronohel uwach kash. Ri ish iwe taam, ruk wawe kash ri, ri ikohonik kohe uchukab. Katekut, ruk ri uchukab ri ikohonik ri, khas chibana ri utsalak khastak uwach, arech ri ish uts e ish sukalak takwinak, ejeri, ri ish mankota hun khas uwach ri kilitahik che krah na chiwech. Wehun chiwech ri ish, mankota noh, ri hun ri chutaba weri chech ri Dios. Riare sibalah kuya o e mankota kucha o. Eri Dios kuyana ri chrech. Katekut, rahaushik, che riare, kuto siruk ronohel ukohonik, manshakta ruk keb ukush. Rumarrech, che ri hun, che kuban keb ukush, Hunamri ruk ruqe tripolov che kuwal sahri kiaqiq ek yakiyatik xewa xeri. Mucho ma hun achi che xeri che kona kiaqtaq chech rumar ri ahawshel. We hun winakri ko hun paqtaxinak rushlabal e mankota uchuqa pataq ronohel ube. Ri winak che meba ko nimala huqijil ri rumar rech che riare shas kiaq nari. Eri qinon winak riare aru qijil ri rik qasash nari. Rumar rech che riare, sachtah na uwach ri khiri khas hun uko tzighal qayyes. Riq ik, kielo loq ruk ri uqaqal, kukchaqarisah ri qayyes, ek tzaq ubiri ri uko tzighal. Ri khelikalak uka ayibal, sach uwach ri khiri nakuri ri qinon winak, kusach uwach ri bri patak ri ube. Uts rech ri winak, che kuchik ri kash. Aritak chi, ke tamashik uwach are, che uts riare. Khach nari, che chri ketakik rech uholom, che are rik aslemal. Ri uchim ri ahawshel chkech konohel rik kiklo uqeh riare. Hung winak chek kakmashik rumar rimakah mubihba, are ri Dios kinukakmah. Rumar rech che ri Dios, mank kakmash ta rumar rietzel eshokhe, mankota hung kukakmah are. Katekut. Ronohel winak kakmash uwach rumar ri urayibal che krokisah riare parietzel. Are takchi ri rayibal shbantak ri uchak riare krilna uwach ri makah. Kategori are takchi ri makah shbantak ri uchak krilna ri uwach ri kamikal. Misajba ishlok alak takwachalal. Ronohel utsalak sipanek e ronohel suk ilalak khas uwach shas petenak ulok parikah. Kqaq uloq tsaruk ri utachel rikaj, riare che mank kestajiktaj. Riare che mank otak jalataj uwachruk. Riare shraq shukralkualaj ri uj rumar ri tzig che saqlaq tzig. Arech uj ri uj nabetak winak chkech ri ewinak riare. Qas chiwetamaj ba weri ishlo alaj taqwachalal. Chironohel winak ba qas aninak chutatabek ri tzig eman aninak taba kachawik. Eman aninak tabak peri royowal, rumarrech cheri royowal riwinak, mang areta kbanow uts chech usukir ri Dios. Chipak chikba ronohel itzel hasu wach, ronohel itzel chomanik, e utsuk ulashik chibana baritir che shokisash pari iwanimari ish e chek kowinik kukol ri iwushlabal. Khas chibana ba ri khastakri kubikri tzik. Mi ban ba khere khe khas ri enik ah che kikita ri tzik e are kikchomah che apan ri khastak che man uts tachkech. Ri khun che kutari tzik e man kubantak ri are re khere khacha huinak che kril ri uwach pa khun lemo Riare krirrib katekut kbe uwi ruk e manknatak tachik chrech riqask kai riare. Katekuri rihun che uts krirrib shab areh chakeri ritzokopitahem e utsu chapik kubano. Mangheri tari hacha rihun winak che mankkanah takan ritzik chrech. Shane utsu banikri kuban ritzik e riare ri nimalaho kikotemari are takchi kubano. Hueco hun winak kuchomag, cheriare, utalag parik montiosh, kategori, man tzapital tariuchi, eke bukush kubano, shas man utz tari ri ukojibal. Risakili lag kojbal echachok chuwach ri dios katachel areweri. Areri ki solo shikri akalab che man kota kinan kitat. Ri ki solik ri emalkanib chuchuib are takchi eko parini malag kash. Kategori ri uchahishik ib chuwach ri eitzel takwinak che erech we uwachuleu. Santiago capítulo 2 Ishwachalal Mangare takiwir ri uwach ri winak che kopa ri uikohonik chrih ri ahawshel Jesus Cristo che ni malaho kihil. Chicho magne che kokub ib pari ikmontiosh hungachiche okohom hung kanalakpak umulab kohun utzalak ratiak. Shokohe, kokub ising meba ruk hun tzililak ratziak. Ri ish, areki wirri hun cheko ri utzalak ratziak ikib ikchrech. Ri at chattuyul waral ri pari ukolibal ri nimok ihil. Kategori chrech ri meba ri ish kib ikchrech. Ri at takalik chatkanah kanok, on kib ikchrech. Chattuyul ba chori utem ri wakan. La mankitas takiwach ri winak chisho ri ish ri, Erihun ikat waltzih kibanori, la manhun etzelalak chomanik takut, chitatbeg ba weri ishlokalak takwachalal. La manxe ucha tari dios ri emebaib waral chuwachuleu, che ek inoma pariki kohonik, echek kechbeg nari ri rahawibal, kheri khasubich kech ri eare chek ye ulogokeh. Katekut ri ish are ki wetzelak uwach ri meba. Lamang eare tari ek inomap kitnokas chiwech? Lamang eare tari eare kishkikam ubik chuwech rikatwaltzik? Lamang eare tari eare rikibin ri itzel takzik puwi ri utzelag biak, cheshbik piwi ri ish? Weri at, utzubanik kaban ri nim pishap, kheri khacha kubik ritzik.
4: Chalakok eh ri awachalal, kheri khas ulok eshik awib.
1: At, utznak uri ri kabano. Katekut, weri ish are ki wiri ki kayik riwinak, ri ish kishmakunik, eri pishap, kuban katoktsik ri piwi. Weri uch, kakaban ronohe ri pishap, katekut, krah na chishahun, kaban katbaltsik ri chkech puwi ronohel, rumal rech ri are che shubik.
4: Matmakun ruk isho kachi.
1: Shokuhe shubik.
4: Matkamisanik.
1: Weri at, mangkat makun taruk isho kachi. Katekut kat kamisanik, ri at, syaban itzel chuwach di pishap. Chishchaw ba, e chishchakun ba, kheri khas ri takal chrih ri winak, chek banak at baltsik pakiwi rumar ri pishap, rech ri tzokopinem. Rumar rech chek ashri ri at baltsik chrih ri khun che mangshkohe ta lokakabal ukush. Katekut, ri lokakabal kush, kretz behna wachri ri at baltsik. Khas rutsirari ish achalashik, che hun winak kubik. Ri in ko nukohonik katekut weriare mankota ucha kubano. Lak huwin puch ri ukohonik che ukoloshik riare. Weko hun kashibal, on hun kanab chanalik, eronohol ik mankota uwa. Kategori hun chiwech ish kubik chkech, khish ba putzil, chimika ba iwib, e chishnok ba. Kategori mankuya tari rahawshik chkech riki bakil, La utz kuwa were, shokuhe, jenak uwari akohonik, we man koto chak hun kaminak kohunikri kategori kohun kubik chawech la korea kohunikri at ri ink orinu chak chakutuba chnuwach ri akohunik che man koto chak ri in ruk rinu chak kinkut nari ri nu kohunik chawach ri at la kat kohunik che shahun chi dios kolek utri ri kabano.
5: Estás escuchando Fe Low Bíblica, la Biblia en español, inglés, garífuna y quechí.
1: Ojejeri.